0: বলছো আমাকে? কি খাবি শুনিয়ে?
1: Good.
0: Tennessee 06130 Papa Delta. Does my caller want contact?